আলামিঙ্গে বেরি রসকালাক আলামিঙ্গে কি বেং আজাব ফিল্লাওয়ান দেব হামাকাশাবারং আলামিং ইমাম বা হুসি মুহ।

0: আর এওরেন দুঃখ রহিয়ে আদি দণ্ড তাকাই রীতি গে গেবেসমে আদি উফালুগা এওরেন দির উড়ুণু খামগাবি নিয়ামতুগে থানাবাস দির উড়ুমে
1: كذلك وأورثناها قوما آخرين
0: খান্তং হুরি এফাদাইনে আদি তিমান রাসকালাঙ্গে এতাকেতি এহেম বায়কা ওয়ারতা করবিমে

0: সংহার
1: মি দিবি রাজ্যকে আড়ুকে উফে তুমি
2: দিবেহিংগে আমিল্লবন্তকং খুরি আরুহাদে
1: দিবেহিংগে উফেদ্দুন তেরিকং দাকুয়াদে
2: দিবেহিংগে মাজিগে মনজারতা সিফাকদ্দে
1: দিবেহিংগে আড়ু
2: দিবি রাজ্যকে আড়ু
1: এংহা সতর্স্তেক সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
2: আড্ডি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
3: ২৬ জুলাই দিবি রাজ্যকে ফখরুয়ারি মিনিমাম দিবস

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমগুতুকা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিওডিগিন খান্ড আলুওয়াফাওয়া মাতিওরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকামা জাহালাতুগে আন্দিরকামুগে তেরিয়া ইনসানিয়াতু গরক ওয়ফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেগুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কামকাগে এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায় শামিল।

খম্বার থাকায় তাসি থাকায় গেম্বুর জেহেনতে আদি এথাঙ্গা হিংয়েদে আদি লো থাকং আরাম লিবিদে হরিহা থাকিতিবে আদি তিয়াবা মিহু এথাঙ্গা আবদ দেমিতিবে নেতে।

এই থিমান রাসকালাঙ্গে হাদ্রতুঙ্গে আমরে খামগে হামাকাশওয়ারুং রাসুলুম ফনুবা খালাকু খামগা থিমান রাসকালাঙ্গে বোডগেম্বামে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাত ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং এদিমিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকাগে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হাম একানি একালাং গাশ
1: මේ දිවහිරාජ්‍යයේ ගඩු දිවහිරාජ්‍යයේ ගඩු තිංගඩි තිරිස් අමිනිටු ගමිගෙනස් දෙනි මෙත්ගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගේ දුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়েং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহ গেতেরিম বাই কেউ মট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম বাই হাকে মুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: ಮೀ ದಿವಿಹಿರಾಜ್ಯಗಡು ದಿವಿಹಿರಾಜ್ಯಗಡು ಹಗಡಿ ಸಾವಿಸ್ ಮಿನಿಟ್ ಕಮಿಗೆಣಿಸ್ತೇನಿ ಮಗ್ರಿಬ್ ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলুকাল খালক ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ মানে হামাকে শওয়ারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালক তাকুম ফদাউম গা কুরিগা ফতে লিউবিয়ে এই লাউহুল মাহফুজ এফওয়ানি একালাং হযরতুগা আরশি মাতি গাই
1: ಮೀ ದಿವಿಹಿರಾಜ್ಯಗಡು ಹೆಗ್ಗಡಿ ಸಾಳಿಸ್ ಎಮ್ಮೆಟ್ ಕಮಿಗೆಣಿಸ್ತೆಣಿ ಮೀರೆಗೆ ಇಶಾನ ಮದ್ವಗುತ್ಕೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವಾ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: ইসাকুম করে আল্লাহ গে হাজরতা ইম্মে কুত্তম বেগম বানি এ ব্যামি হুম করে সালাম করুম গা ইসনাগা বাইকে
1: সালিহঙ্গে বাকিচা
2: আদমিয়াতকে প্রোগ্রাম কারগমে বালালম মিদানি আদরিয়াল সলহিন মিফতুগা সালাম করম গদপ্তন নাঙ্গান নফাই মিমালুক দশুং গেনস্তে ওয়াফা বাব তকতেরে ফতুগে সতেকে 33 সোনা বাব আরগম মিয়াতকে প্রোগ্রাম কা বালালম মিদানি বিবাবগে মাওলুকি সালাম করমগে আদবতা আদমিয়া সাবুং মিবাবগে শরহে বালালান শরহে বলওয়াল দেব মটকা মিয়াদে সলগন মিঙ্গে প্রোগ্রাম কা বাইর ওয়াডা গদ দেবনি আশরাফ আলী শরীফ মরহবাইতো
3: শুকরিয়া
2: আদমি সালাম করমগে আদবতা মি সালাম করম গাস বাকি খাস আদব থেকে উল্লেখ এত মি ফরদান মাওলু
3: করম কোয়াত মি মি আসল কোরে মে সালাম দেকা দেকি ফাদান মি ইমাম নাওবি মি গেনে সামি বা বাব তক ফতু গে বাব তক বালালা এর আদব তা ইসলাম দীনু গ কান্ত তক করম বি রিবেতি গয় তক নামুনা তক এ উসুল তা বাব তক বায়ান কর দে গত হাম মি গেনে মা মানে সালাম করম গে আদব সালাম করম গে এবহরি রিতি গয় তক আদব তক মি হাল আগুন মে গে ফাহকা গাস ফাহগ মুজতামা তক মি ফেননা ফেনন তক আলগুন মেঙ্গে মাইবেগে মা ইসলাম দীনু গা মিকান্ত কুরআন অন্য গতা ওয়ারাত তাফাত এহমিমা এ কান্ত তক গুলে গতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে হাদিস বাস পড়তা আদি কিরিত কুরআন গা সালাম করমা এ আলাফরি আহমিয়াত কামা মুহিম কাম ফাহ করওয়া
2: ফুরতমা বাব গ গনসুয়া ফানি ফতগে সদেক ফানসাস হাইবন হাদিস মাই আল্লাহ ইকলে ফান রাসূল আবু হুরায়রা তক ফান কি বান রিওয়া কি মা হাদিস মানে কি একলেক ফান বিদালবি হামকশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবি সাওয়ার মেগেমবা মিহা হিঙ্গা ফাদা মিহা ইসবে সালাম কুরাশে আদি হিঙ্গা ফাদা মিহা ইশিন দে ইমিহা ইসবে সালাম কুরাশে আদি মাদুবেয়কু গিনবেয়কং ইসবে সালাম কুরাশে
3: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি হাদিস বাস পড়ং সালাম কুরমবি গয়তা ইসবে সালাম কুরম বি মিহা বাইকি কো বাকান আলগন মেন মিয়তি আঙ্গা এই বররিতি উসুদে দন্ত মিহার মি হিঙ্গা হুন্ন মিহা বরে এচ্চে ইশিন দে নুয়াত সাবারি একগা এন মিহা মিসালা কা সাকাল গু নুয়াত কারেক গা এদা মিহা এন মগমতি গা হিঙ্গা ফদা মিহা সালাম গোয়াল দে এহে গে সাউবং আসদ আলগন মেন মি ফেনি গে মিদানি হিঙ্গা ফদা মিহা গে হালত বর নিকমিত মিহা কাস ফাহরু গা বেদান এহনামেস কারেক গনওয়াতে সাকালেক এদা মিহা এনা এ সালাম গোয়ালমুন এনাগে হিতা ইয়ান্না হিংহাম জেহুমা একান্দত বাদেগেন দান এমমিমা মি এনাগে আনকা সালাম গোয়ালা গোয়ালমুগা দুবওয়ান ইননা মিহানওয়াতে এ সাওয়ারি গিননা মিহা এনা এ সালাম গোয়ালমুন এনাগে হিত মডমাতির বেগেন দান আনকহুগে হিং হাম জেহিগেন দান একাদ কামে দেন হাম ইয়াহুগা জিনাবাইক মি হুন তিবি তানাক তানেক গেজ্জা মাদু মিহুন কল মি মিহুন এমিহুন সালাম গোয়ালা মিসাল কা মগমতি বাইক মিহুন তিব্বা মি গিনা মিহুন তিবি ইয়াম এতন কোন দা এক দা কা মানি নাম এনা গে মাচ মি ওয়াজিব গে মা কা এমিহুন সালাম গোয়া দু মাকি হাম ইয়া হুগা একল মি এতা তিবি মিহু সালাম গ রদ্দ দিনম বেস দেন দেগো তক এ বহুরি সালাম এগো তক গোয়া দুম গা মিসাল কা দুরুম ইশারাতা এ হুগা ইশারা কল্লা এরুগা এব বনেবে বনঞ্জে আসসালামু আলাইকুম এম কোডামিনো দেন মে আসসালামু আলাইকুম নে বনফিকা মানে না মানে কোলন জবাবগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কুরআন গয় ববে মে তিয়াবা মে আসসালাম কোফিকা মানে না এম মে রিবেতি গোতা এ সালাম রাদ দেবা
2: গাফা দামি হা ইশিন দে মি হা ইস সালাম কুরম কুরিম বিদালে মে সা কা সাওয়ার ওয়েগেন মে দামি হা হিঙ্গা ফা দামি হে দেন হিঙ্গা মি হুম ইশিন দে মি হা সালাম করমা
3: ইঙ্গা ফাদা মিহুন এশেন দিতি এম মিহা সালাম করে এই মিসাল কুরি কুরি জামান গবে জাম এম মিহুন এবে তিবে এ মিহার উবে জাম বনে দান দ হলো আসতে হগে মি আতির মাতি মি হলো আসতে হগে এবে তিবে এশেন দেকে এম মিহুন এক মিহুন বাহাদ কাল হেন তিবে দুরুং ইঙ্গা ফাদা মিহা আলগন মিগে কুরি গে বাবে গাউন না বাহাদ কাল ইফা এ মি এহেন তিবে মাজলিস তক মাজলি হগে বাবে গাউন না বাহাদ কাল মাজলিস তক বানুম গে কুরিন এম গে ইজনা হওয়া মি বাবু গাম ইয়ান্নানি মেহেন দা এমিহ হুরস কফা এমিহ গে খারিন দা মিহা এমিহ না আসসালামু আলাইকুম মিহ গোয়ালা সালাম গোয়ালা আশ ইশিন দে কিন্তু মিহ গে মচ্চ কন্নু নে ওয়াজিব বানি হিঙ্গা ফদা মিহা এনা গে মচ্চ ওয়াজিব গে বাকামে কে ইশিন দে তি মিহ না সালাম গোয়াল সালাম গোয়াল মফা হুগা ইশিন দে কিন্তু মিহ গে মচ্চ ওয়াজিব গে গন্না কামে কে এ সালাম আরাদ দিন এমি মি ইশিন দে কিন্তু মিহ নে নুনা মি আসদ এ গে না আদব তাহি ইমাম নাওবি এ বিদাল আদব তাহি গে মি ইসবে সালাম কোরআনি কাকতোয় ইশিন দে কিন্তু বাই গে তেরিয়া সালাম কোরআনি কাকই আসলুগ মি উসুল তা নেন না আলুন মে কন্নেন গে দত ইশিন দে ইন মি হা কামে ইসকন সালাম কোরআনি কি নত হিঙ্গা দা মি হা কামে একম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি এ রীতি আদব তা রীতি কইতা উসুল তা ইসলাম দীনু

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শওয়ারুন তিয়াবামি হুন দুআ কো দন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তমে ওয়ারিগেমবা রাসকালাং গে শেফ একালাং গে ইলমু ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুননা একুগে
1: হাতর গাড়ি সাড়ি হাতর মিনিট গমিগে নেস্তেনি মিরে গে ফাতিস নামাদ বগতুগে বাঙ্গিয়া পাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বি বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল্লাহ ওয়াফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহ ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহ সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে